0: 分じゃないのよ、見たセレクターは怖くなめた。でも自転のお勝負から、ジャンクフォルテボールはあなたに違わない。ニアミティオガティラジャビンのパパニナバトウシーサカンナフローション。アナサンジャンプルパパニナビレヒシェイ。アツンデラハタドブミダラジャリアナサンジャンパトレクカランジョシー。プラサララカシャリナアンダラドルテキンダプルティカハマビュー。
1: আছে আকাশবাণীর আহমেদাবাদ বড়োদরার রাজকোটের বোধ কেন্দ্র অপূর্ণ বেগাবিনে 40 মিনিট হয়ে রয়েছে। প্রস্তুচ্ছে গুজরাটি বিতরণ কার্যক্রম। হরিহরণ্য সংগ্রহ রচনা সুরেশ দলাল নিয়ে।

0: ইনফ্যাক্ট যে লোকও প্ল্যান করে গেছে কিন্তু ভাবে যে মোটিভেট রাখে মানে এটি আমাকে আমাদের যে মহাব্যাংকে আমার হয়েছে যে এক ব্যক্তি বিজা ব্যক্তি পুরো মর্জিও না পেয়েছে আমি আর অঙ্গ কোনো রীতি মরে শিখিনি।
1: জি স্যার।
0: স্যার, যেন কোনো ব্যক্তি